0: শুনছেন 4AB রেডিও 98.1 FM। রেডিও 4AB-র বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি হাসান তানভীর। এই মুহূর্তে আমরা আজকে আমাদের সাথে দুজন অতিথি আছেন এবং আজকে আপনাদের সাথে দুজন অতিথি কথা বলবেন, আমি কথা বলবো, এবং সেই সাথে আমরা আগামীতে আমরা জানি যে আমাদের যারা বাঙালি যারা আছি, আমাদের সকলের খুব বড় যে একটি উৎসব আছে, তার ভিতরে একটি আছে শারদীয় দুর্গা উৎসব, আমরা সেটা নিয়েও কথা বলবো। সো আমি আমাদের সাথে আজকে অতিথিদের সাথে যাবার আগে একটু সবাইকে আজকে দিন তারিখটি একটু মনে করিয়ে দিতে চাই। আজ বুধবার 29শে আশ্বিন 1433 বঙ্গাব্দ, 14ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, দোসরা জমাদিউল আওয়াল 1438 হিজরি। আর আজকের এই দিনে যারা পৃথিবীতে এসেছেন তাদের সবাইকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে আমাদের আজকের এই বাংলা অনুষ্ঠান। আমাদের সাথে অতিথি হিসেবে দুইজন আছেন, আমি একটু তাদের কাছ থেকে তাদের পরিচয় শুনতে চাই, সেটা বরং সব থেকে ভালো আর কি।
1: ধন্যবাদ তানভীর ভাই এত সুন্দর পরিচয় করে দেওয়ার জন্য। রেডিওতে মনে হয় এটা আমার থার্ড টাইম, বাট অন বিহাফ অফ মনে হয় BPCS দ্বিতীয়বার আসলাম, গতবারও পূজার আগে এসেছিলাম। আমি জয় দাশগুপ্ত, পুরো নাম যদি বলতে চাই, কারেন্ট প্রেসিডেন্ট অফ দি BPCS। আমাদের সাথে আছেন আমার জেনারেল সেক্রেটারি, আমি ওনাকেই দিব।
2: ধন্যবাদ জয়দা, আমি কামনাশীষ বিশ্বাস আনন্দ, আমি জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করছি, আর সবাইকে শারদীয় শুভেচ্ছা।
0: জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। সাথে আর একজন গেস্ট আছেন আমাদের সাথে, একটু তার সাথে পরিচিত হতে চাই।
1: হ্যাঁ, আমি মৌটুসি মজুমদারকে আমার সহধর্মী নেই, বাট যেহেতু BPCS এর কাজ সোশ্যাল কাজগুলো করতে হয় এবং আসলে একজন নয়, আমরা দুজন মিলেই একজন, তো আমি ওর কাছে ওর পরিচয়টা ওকে নিজেই বলবো যে পরিচয়টা দিক ও।
3: হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আমি মৌটুসি, আমি প্রেসিডেন্টের ওয়াইফ। হ্যাঁ, ফার্স্ট লেডি আমি বলি না যদিও, যাই হোক। তো আজকের রেডিওর ইনভাইটেশন পেয়ে হঠাৎ করেই ডিসিশন নিলাম আসবো, কারণ এবার আসলে আমাদের 20 ইয়ার্স সেলিব্রেশন হবে।
0: তো আমরা 20 ইয়ার্স সেলিব্রেশনের কথায় আবার যাবো আর কি নিঃসন্দেহে। তবে তার আগে যে প্রশ্নটা করতে চাই, আসলে মানে যারা আমাদের শুনছেন এই মুহূর্তে তারা হয়তো অনেকে বুঝতে পারছেন না BPCS মানে কি আসলে,
3: বা
0: আমরা এইটা নিয়ে একটু একটু আপনাদের অর্গানাইজেশন সম্পর্কে একটু জানতে চাই।
1: থ্যাংক ইউ। BPCS যদি এটা হচ্ছে শর্ট ফর্ম, ফুল ফর্মে বলতে গেলে এটা হচ্ছে বাংলাদেশ পূজা অ্যান্ড কালচারাল সোসাইটি। তো দেখতেই পাচ্ছেন তিনটা স্পেসিফিক ওয়ার্ড, বাংলাদেশ পূজা এবং কালচার। তো বাংলাদেশ অবশ্যই আমরা বাংলাদেশি হিসেবে নিজেদের কালচারটাকে এখানে তুলে ধরার চেষ্টা করছি, পূজা তো একটা ধর্মীয় বিষয় আছেই, বাট কালচারাল বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। তো সব কিছু মিলিয়ে প্রথমে আমরা বাংলাদেশি, তারপর আমাদের ধর্মীয় বিষয়টা, বাট মোস্ট ইম্পর্টেন্টলি উই আর ব্রিঙ্গিং আওয়ার কালচার টু দিস অস্ট্রেলিয়া, বাংলাদেশ অ্যাজ এ হেরিটেজ।
0: আচ্ছা, কতদিন থেকে আসলে এই অর্গানাইজেশনটা আপনারা রান করছেন?
1: BPCS এর এবার তো 20 বছর পূর্তি। আমি কিছু পয়েন্ট এখানে আসলে স্পেসিফিক্যালি বলতে চাই যদি অ্যালাউ করেন।
0: জি,
1: BPCS প্রতিষ্ঠিত হয় আজ থেকে 20 বছর আগে 2006 সালে। আমি যদি স্পেসিফিক্যালি কিছু ডেট দর্শকের সুবিধার্তে বলি,
0: একটু মাইক্রোফোনটা কাছে নিতে হবে।
1: হ্যাঁ, 5ই মে 2006 BPCS এর ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যাপ্রুভাল হয়। 8 সেপ্টেম্বর 2006 BPCS অ্যাজ এ ইনকর্পোরেটেড অর্গানাইজেশন হিসেবে স্বীকৃতি লাভ করে অ্যাসোসিয়েশন অফ ইনকর্পোরেশন অ্যাক্ট, আন্ডার দ্য অ্যাসোসিয়েশনস অফ ইনকর্পোরেশন অ্যাক্ট 1984 কুইন্সল্যান্ড। 8ই সেপ্টেম্বর আমরা পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্সের অধিভুক্ত হই অ্যাজ এ ইনকর্পোরেটেড অর্গানাইজেশন হিসেবে, এবং 24ই নভেম্বর সে একই বছর আমরা ইনকাম ট্যাক্স এক্সেমশন এবং চ্যারিটেবল ইনস্টিটিউশন হিসেবে স্বীকৃতি লাভ করে। তো এই এই হচ্ছে ব্রিফলি BPCS এর কমেন্সমেন্ট, বাট আমরা গোয়িং ফরওয়ার্ড আরও কিছু ডিটেলস নিয়ে কথা বলবো, হাউ BPCS বিন ক্রিয়েটেড এন্ড হোয়াট ওয়াজ দোজ মোটিভস।
0: অবশ্যই শুনবো আর কি। তবে এই মুহূর্তে আমার মনে হয় ঘড়িতে সময় এখন 8:08, আমরা একটা গান শুনবো, যেহেতু পূজা নিয়ে সামনে আমাদের শারদীয় দুর্গা উৎসব আছে। সো এইটা নিয়ে এটা যেটা হয় আর কি, আমি চোখ বন্ধ করলে বাংলাদেশের দিকে তাকালে এইটা নিয়ে কিন্তু ব্যাপক উৎসব হয় আসলে। হ্যাঁ, এবং সারা বছর যারা সনাতনী ধর্মের যারা আছেন তারা অপেক্ষা করে থাকেন, এবং এই যে উৎসব আসা নিয়ে যে ব্যতিব্যস্ততা শুরু হয় আমাদের দেশে, তো সেই রকমটা কি আসলে এখানেও কি চলছে আপনাদের সেই মানে প্রিপারেশনটা কি অবস্থা?
1: প্রিপারেশন তো এটা এটাই তো আসলে পূজার, আপনি নিজেই বললেন মূল আনন্দ। পূজা তো এই মাসেই, এই মাসে বলতে এই সপ্তাহেই আমাদের পুজো। পুজোর প্রিপারেশন শুরু হয়েছে আজ থেকে প্রায় 3-4 মাস আগে, জুলাই। সো ওটা হচ্ছে ফর্মাল প্রিপারেশন, যখন অর্গানাইজেশন হিসেবে আমরা সবাইকে জানাই লেটস গ্যাদার অ্যান্ড লেটস স্টার্ট প্রিপেয়ারিং থিংস। বাট আমি যদি, যেহেতু আমি আমার সহধর্মিনী বিপিসিএস এর সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার্সরা আছেন, বিশেষ করে আনন্দদা জেনারেল সেক্রেটারি, বাকি মেম্বাররা আছেন যারা আসতে পারেনি, দেবাশিষ ট্রেজারার, সুব্রত দা এজ এ ভাইস প্রেসিডেন্ট এবং কৌশিক এজ এ কালচারাল সেক্রেটারি, তো আমাদের যে প্ল্যান, যদিও মানুষকে জানানো হয় 3-4 মাস আগে, বাট আসলে প্ল্যানটা হয় গত 1 বছর আগে থেকে। আর পূজার প্রিপারেশন নিয়ে একটা পার্টিকুলার বিষয় বলি, আমাদের এই বিদেশ যাপনে আমরা পূজার বিষয়টা অনেকটা কালচারালি অ্যাডাপ্টেশনের মধ্যে দিয়ে, একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গিয়েছি, তো যার কারণে সবার সুবিধার্থে পুজোটা অনেকটা কাস্টমাইজড ওয়েতে আমরা অ্যারেঞ্জ করার পালন করতে হয়। বাট এই বছর বলতে গেলে গত বছর থেকে আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা ট্রানজিশনাল পর্যায়ে এসেছি, যেখানে আমরা পুজোর দিন কি পুজো করা যায় কিনা এমন একটা বিষয় নিয়ে আমরা কাজ করেছি, যেটা এইবার হয়তো আমরা সেই সেই সাফল্যের ধার কাছে আমরা দেখতে পাবো।
0: সেটা নিয়ে আরো বিস্তারিত কথা শুনবো, তবে এই মুহূর্তে একটা পূজোর একটা গান শুনে আসি, আমার মনে হয় এই গানটা আপনাদের সবার ভালো লাগবে। তো আমরা গান শুনবো, গান শুনে এসে আমরা আপনাদের দুজনের সাথে আবার কথা বলবো এবং জানবো যে আসলে কি কি থাকছে এবার এই উৎসবে আমাদের সবার জন্য। তো আমরা গান শুনি, গান শোনার পর আবার ফিরছি ফর এবি রেডিওর বাংলা গান বাংলা অনুষ্ঠানে।

0: শুনছেন ফর ইউবি রেডিওর বাংলা অনুষ্ঠান। আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি, আমি হাসান তানভীর। ঘড়িতে সময় এখন 8:13, ফর ইউবির বাংলা অনুষ্ঠান আপনি শুনতে পান প্রতি বুধবার রাত্রি 8 থেকে 9 পর্যন্ত। এবং এই অনুষ্ঠানে চাইলে আপনিও অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার জন্য যা করতে হবে, আমাদের ফর ইউবির বাংলার অনুষ্ঠানের যে গ্রুপ আছে সেখানে এসে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে 3 অতিথি রয়েছেন। বিপিএসসির সম্মানিত প্রেসিডেন্ট আছেন, সেই সাথে প্রেসিডেন্টের সাথে ফার্স্ট লেডি আছেন, আর সেক্রেটারি
1: জেনারেল
0: সেক্রেটারি আছেন। সো আমরা অফ এয়ারে কথা বলছিলাম যে আসলে এই এই দুর্গাপুজোর এইবারের বিশেষত্ব হলো যে আপনাদের 20 হচ্ছে, এবং সেই সাথে এবার যেটা করছেন আপনারা পুজোর দিনেই পুজো করা, আসলে যেটা আসলে বাইরে একটু টাফ, সেটা নিয়ে একটু শুনতে চাই আসলে। আমার মনে হয় এটা নিয়ে
1: আমি আমার জেনারেল সেক্রেটারিকে বলবো বলতে।
2: ধন্যবাদ। হ্যাঁ, এইবারই প্রথম আমরা পুজোর দিনে পুজো করছি। সাধারণত যেটা হয়, আমরা যখন যারা বিদেশে থাকি, সো সবাই দেখা যায় হচ্ছে উইকএন্ড ছাড়া উইকডেজগুলোতে সবার জব এবং অন্য আরও কমিটমেন্ট থাকে, সবাই খুব বিজি থাকি। সো যার ফলে হচ্ছে পুজোর দিনে পুজো করাটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু অনেকদিন ধরে আমরা পুজো করছি উইকএন্ডে, কিন্তু সেই পুজোর ফিলিংটা পাওয়া যাচ্ছিল না। সো যার ফলে হচ্ছে কমিউনিটি থেকে বারবার হচ্ছে একটা কথা বলা হচ্ছিলো যে আমরা পুজোর দিনে পুজো করতে পারি কি না। তো গত কমিটি তারা অনেক দিন ধরে হচ্ছে এটা নিয়ে কাজ করেছে, অনেক প্রস্তুতি নিয়েছে, এবং অবশেষে হচ্ছে আমরা হচ্ছে পুজোর দিনে এই বছর পুজো করতে যাচ্ছি। সো এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এই জন্য হচ্ছে আজ এই জিনিসটা যেটা আমরা মিস করছিলাম এতদিন, সো মোস্ট প্রবাবলি হচ্ছে এবারই প্রথম হচ্ছে আমরা সেটা সবাইকে দিতে যাচ্ছি, বা আমরা সবাই সেই উৎসবটা ওই দিনে হচ্ছে আমরা উৎসবটা করতে যাচ্ছি।
0: মানে উইকডেতে এটা করাটা আমার কাছে খুবই ডিফিকাল্ট বা চ্যালেঞ্জ মনে হয় এই দেশের প্রেক্ষাপটে। আসলে দিন শেষে তো সবাই চাকরি করে, কিন্তু আপনাদের কি ওই যে কালচারাল যে লিভ আছে সেটা কি নেওয়ার সুযোগ হচ্ছে কিনা, বা এই ধরনের কিছু আছে কিনা? আসলে
2: এটা কিছু কিছু অর্গানাইজেশন হচ্ছে তারা তাদের কাছে আছে, বা সেসব অর্গানাইজেশনে হচ্ছে ওরা অ্যালাউ করে যে আপনি রিলিজিয়াস পারপাসে হচ্ছে ছুটি নিতে পারেন। কিন্তু আবার হচ্ছে অনেক অর্গানাইজেশন সেই লিভটা নেই, তো অনেকে হচ্ছে অ্যানুয়াল লিভ অথবা এভাবে হচ্ছে ম্যানেজ করছেন যারা পারছেন। সত্যি কথা বলতে,
0: কারণ আমাদের ঈদের সময় আমার ওয়াইফ ও তো ফেডারেল গভর্নমেন্টের জব, ও দেখলে মনে হয় একদিন ঈদের দিন উইকডে পড়ে গেছে, সেই দিন ও আবার ছুটি নিল। আমার মনে হয় যে এইটা
1: আমি একটু অ্যাড করব, ছুটিটা তো অবশ্যই এটা চ্যালেঞ্জিং এর, আপনি ঠিকই ধরেছেন, এটা চ্যালেঞ্জিং এর একটা বিষয়। তো এই এটা একটা ট্রান্সফরমেশন 20 ইয়ার্সে। হ্যাঁ, এই এই ট্রান্সফরমেশনটা করার পিছনে আমাদের যে বিষয়টা নিয়ে মূলত কাজ করতে হয়েছে, জনমত, বা আমরা একটা ভোটিং প্রসেসের মধ্যে দিয়ে গেছি, আসলে আমরা কি মেজরিটি এই ট্রান্সফরমেশনটা চাই কি না। আলটিমেটলি আপনার যদি অ্যাটেন্ডেন্স না থাকে বা ওই যে অংশগ্রহণটা না থাকে, পুজো তো আর হবে না। তো ওই জায়গাটা থেকে আমরা মনে হয় একটা জনমত তৈরি করতে পেরেছি। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই জিনিসটা আমরা 2-3 আগে থেকে কিন্তু করিনি, আমরা এটা 1 আগে সবাইকে জানিয়ে দিয়েছি, দিস ইজ হাউ ইটস গোয়িং টু ওয়ার্ক, দিস ইজ দ্য ডে উই আর গোয়িং টু পারফর্ম পূজা। তো আসলে সবাই যার যার জায়গা থেকে একটা বছর এই 1-2 দিন নেওয়ার জন্য বা 2 দিন প্ল্যানিং করার জন্য সুযোগ পেয়েছে। তারপরও যদি বলি, হ্যাঁ, সবারই ইমার্জেন্সি কেস থাকতে পারে, কিছু সার্কামস্টেন্স থাকতে পারে, কেউ যদি দিনের বেলা ম্যানেজ করতে না পারে রাতের বেলা ম্যানেজ করবে। কিন্তু এইখানে আসলে মূলত আমরা যে কালচারাল ট্রান্সফরমেশনটা চাচ্ছি, আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশন, বাচ্চারা বেড়ে উঠছে, ওরা যে কালচারটা দেখছে, হ্যাঁ, শুরুটা একটা ছিল যে একটা কালচারাল একটা বিষয় আছে, বাট কালচারাল বিষয়টার রুটটা কোথায় বা ওটা কীভাবে আমরা ধারণ করছি, ওই জায়গাটা বলতে গেলে এই এই ট্রান্সফরমেশনটার মধ্যে দিয়ে উঠে আসছে। হ্যাঁ, এনি চেঞ্জেস, পিপল ডোন্ট লাইক চেঞ্জেস, বা এনি চেঞ্জেস ইজ অলওয়েজ ডিফিকাল্ট টু পারসিউ ইন এ ফার্স্ট প্লেস, বাট একবার যদি এইটা দেখানো, বা এইটা দেখানো না ঠিক, এইটা যদি একবার শুরু করা যায় এবং এখানে যদি 70-80-90% অংশগ্রহণও করা যায়, সেক্ষেত্রে আমি বলবো ইটস এ বিগ সাকসেসফুল। আমি এই জায়গায় অংশগ্রহণের জায়গাটা থেকে একটা পয়েন্ট পার্টিকুলারলি বলবো, গত বছর আমরা উইকেন্ডেতে দুর্গাপূজার সময় উই অলমোস্ট হ্যাড 2,200 হেড কাউন্টস ওভার দ্য কোর্স অফ 2.5 days. দিস ইজ দ্য লার্জেস্ট নাম্বার অফ অ্যাটেন্ডেন্স বাই হিস্ট্রি। আমি বলছি অ্যাট এ টাইম নয়, ওভার দ্য কোর্স অফ 2.5 days। এবং আমি যদি ভুল না হয়, আমি আসার আগে স্ট্যাটিস্টিক্স দেখছিলাম আমাদের RSVP বা ওইটাই দেখছিলাম, আমরা এখন পর্যন্ত 1,900 ওভার আর এসবিপি পেয়েছি অ্যাজ এ হেড কাউন্ট। সো আপনি অংশগ্রহণটা ওই জায়গাটা থেকে বলতে গেলে ইটস আ ম্যাসিভ ইভেন দো ইটস অ্যান উইক ডে।
0: আচ্ছা আমি একটু ফার্স্ট লিডির কাছে যাই আসলে, সেটা হলো যে মানে এই যে পুজো আসলেই আমি চোখ বন্ধ করলে আমার বাসা রাজশাহীতে বাংলাদেশে, আপনাদের কার কোথায় বাসা বাংলাদেশে?
3: চট্টগ্রাম।
0: চট্টগ্রাম,
4: চট্টগ্রাম,
0: চট্টগ্রাম,
2: আমরা এখানে সবাই চট্টগ্রাম।
0: আচ্ছা সবাই চট্টগ্রাম। চট্টগ্রামেও পূজা উৎসব অনেক বড় করে হয় আমি যতটুকু জানি আর কি। হ্যাঁ, তো যেটা হচ্ছে পূজার তিনটা দিন, অ্যাটলিস্ট শেষ তিনটা দিন, অষ্টমী, নবমী, দশমী। বিশেষ করে নবমী দশমীতে আমরা, আমিও যেটা করি বন্ধুদের সাথে, কিন্তু আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপ ঘুরে বেড়াই, যে যাই বলুক। সন্ধ্যার পরে রাজশাহীতে আমার মনে হয় যে শয়ের উপরে পূজা মণ্ডপ থাকে, শহর সাহেববাজার এলাকার আশেপাশে যেগুলোতে হেঁটে হেঁটে যাওয়া যায় সবগুলোতে আমরা যাই। এবং দশমীর দিন যেটা হয় যে আমাদের সাহেববাজার উপরে পদ্মা নদীতে কিন্তু সবগুলো বিসর্জন দেয় এবং পুরো শহর জুড়ে ট্রাকে করে একের পর এক ঢুকতে থাকে। এই যে দেখা, এই যে সবাই মিলে রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে বিদায় দেওয়া কিংবা পদ্মার ধারে যাওয়া এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে গিয়ে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, তো সেই জিনিসটা আমি নিজেই খুব এনজয় করি। আমার মনে হয় আপনারা আপনাদের এলাকা অনেক বেশি এনজয় করেন এটা। সেটা এখানে এসে কি মনে হয় না যে এটা অনেক বড় একটা মিস বা এটা আসলে শূন্যতা থেকে যায় এই জায়গাটাতে?
3: শূন্যতাটা আসলে প্রথম প্রথম যখন এসেছিলাম অস্ট্রেলিয়াতে, আমি 2019 এসেছিলাম, প্রথম দুই বছর একটু কষ্ট ছিল, মনে শূন্যতা ছিল, কিন্তু আস্তে আস্তে যখন আমি এখানে অস্ট্রেলিয়ান বাংলাদেশিদের আস্তে আস্তে চিনতে শুরু করি, তারপর পূজার সাথে এঙ্গেজ হই, কিছুটা কষ্ট চলে গেছে, কারণ এখানে অনেক বাঙালিদের সাথে আমরা একসাথে সেলিব্রেট করছি। আর হ্যাঁ, তবে দশমী দিন যে এই যে আপনি যেটা বলছেন সবাই একসাথে মিলে মাকে বিদায় দেওয়ার ব্যাপারটা, আমি আমি তো চট্টগ্রামে যে জায়গায় আমার বাসা ছিল ওই এরিয়াতে অনেক পুজো হতো এবং আমরা সবাই মিলে বিসর্জন দেখতে যেতাম ট্রাকে করে, ওটা একটা আলাদা ফিলিংস ছিল। হ্যাঁ, তবে এখানের ফিলিংসটাও ডিফারেন্ট, মানে এখানের এটা এটাও খুব আনন্দের। আর তবে আমাদের জন্য যেটা, মানে আমরা তো বাংলাদেশে ছোট থেকে পূজা দেখেছি, তো ছোটবেলা মানে আমি যেটা মনে করতাম পুজো আসলে আনন্দের মেইনলি ছোটদের জন্য, ছোটদের উৎসব। তো এখানে যে এবার যেটা হয়েছে স্কুল ডেইসে পুজো, ওদের জন্য একটু মানে ব্যাপারটা একটু ডিফিকাল্ট টাইমটা ম্যানেজ করা, বাট তবুও মানে এটা যেহেতু আমরা গত বছর অ্যানাউন্স করেছি, তো সবাই মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে স্কুলটা ম্যানেজ করে আবার কেউ একটু ছুটি নিয়ে মানে যেভাবেই হোক পুজোয় অ্যাটেন্ড করছে, এটাই আমাদের আসলে সবচেয়ে বড় ব্যাপার।
0: একটু ভাইরা আপনার কাছে যাই, বাচ্চাদের জন্য আসলে কি আয়োজন আছে, তারা যদি পূজা দেখতে আসে বা তাদের জন্য স্পেশাল কিছু আছে কিনা?
2: আমি বলবো বিপিসিএস এর একটা খুবই চমৎকার দিক হচ্ছে আমরা খুব শুরু থেকে অলমোস্ট অল অ্যাক্টিভিটিসে আমরা বাচ্চাদেরকে ইনভলভ করি। আমাদের এখানে গ্রুমাররা থাকেন, তারা বাচ্চাদেরকে গান শেখান, তাদের নাচ শেখান, তারা বাচ্চারা নাটক করে বাচ্চাদের জন্য। এছাড়াও আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে পুজোর সময়, যেমন পেইন্টিংস থাকে, কিছু খেলা থাকে এরকম। সো ওদের ইনভলভ করার জন্য মোটামুটিভাবে হচ্ছে আমরা অনেক ধরনের হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিসের আয়োজন করি। আর যেহেতু হচ্ছে ওরা একটা লং টাইম হচ্ছে সবার সাথে এই রিহার্সাল করা প্রতি উইকে, প্রতি উইকেন্ডের মধ্যে,
0: কতদিন আগে থেকে চলছে
2: এটা? প্রায় 3-4 মাস আগে থেকে শুরু হয় এবং হচ্ছে অলমোস্ট এভরি উইকেন্ড অথবা অল্টারনেটিভ উইকেন্ডে হচ্ছে এটা কন্টিনিউ হয়। তো যার ফলে হচ্ছে তার একটা দীর্ঘ সময় ধরে এই যে সবাই একজনের সাথে, একজন আরেকজনের সাথে আসছে, খেলাধুলা করছে, প্লাস হচ্ছে রিহার্সাল করছে, এবং যারা যাদেরকে চিনে না এখানে একটা ফ্রেন্ডশিপ হচ্ছে তৈরি হয়, মানে এটা ওদের জন্য একটা চমৎকার একটা বন্ডিং এর পরিবেশ তৈরি করে, যেটা হচ্ছে
0: আমার কাছে তাই মনে হয় আজকে। আচ্ছা আমাদের সময় হলো একটা ছোট গান শোনার জন্য, আমরা একটা গান শুনবো, গান শুনে আবার ফিরছি। আমাদের সাথে থাকুন এবং শুনতে থাকুন ফরএভার বাংলা রেডিওর অনুষ্ঠান। আজকে আমাদের সাথে তিনজন বিপিএসসির সদস্য, প্রেসিডেন্ট ভাই সেক্রেটারি জেনারেল আছেন, ফার্স্ট লেডি আছেন, আমরা তাদের কাছে আরও অনেক কথা শুনবো এবং সেই সাথে গানের পরে আবার ফিরছি, সাথে থাকুন।

শুনছেন রেডিও ফোর এবি 98.1 FM এবং সেই সাথে চলছে বাংলা বিভাগের অনুষ্ঠান। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি হাসান তানভি। ঘড়িতে সময় এখন 8:28, আমরা অলমোস্ট প্রায় আধা ঘন্টা কথা বলেছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন BPCS এর চারজন, এবার তো ঠিক আছে, তিনজন প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি এবং সেই সাথে ফার্স্ট লেডি আছেন, আমরা তাদের কাছ থেকে শুনছিলাম।

0: যে এইবারের আয়োজন তাদের কি কি আছে, বাচ্চাদের জন্য কি আয়োজন তারা করেছেন। তবে এই মুহূর্তে আসলে আমি শুনছিলাম যে এটা 20 বছরের একটা অর্গানাইজেশন, সো এই 20 বছরের অর্গানাইজেশন একটু যাত্রাটা যদি খুবই একটু ছোট্ট করে একটু শুনতে চাই আসলে প্রেসিডেন্টের কাছ থেকে, যে আসলে কতটা সহজ ছিল কিংবা কতটা কঠিন পথ পাড়ি দিয়ে আজকে আপনারা যেদিন পুজো সেই দিনই পুজো উদযাপন করতে যাচ্ছেন, এই পুরো জার্নিটা যদি একটু বলেন।
1: হ্যাঁ, ধন্যবাদ তানভীর ভাই। আমরা তো পুজোর কথা বললাম, অবশ্যই 20 বছরের সিগনিফিকেন্সটা অস্ট্রেলিয়ান পার্সপেক্টিভে একটা ভলান্টারি অর্গানাইজেশন 20 বছর সার্ভাইভ করা, ইটস আ ম্যাসিভ নাম্বার। তো এটার পিছনে আসলে অনেক স্টোরি আছে আমি যতটুকু জেনেছি, যেহেতু এটা 20 বছর আগে, আমি নিজেও অস্ট্রেলিয়াতে ইমিগ্রেন্ট হয়েছি আজ থেকে 7-8 বছর আগে, তো 20 বছরের অবশ্যই আমি একটু ফিজিক্যালি ছিলাম না, বা যতটুকু আমি ইনভেস্টিগেট করে বা রিসার্চ করে বের করেছি বা সিনিয়র যারা ছিলেন তখনকার সময় তাদের কাছ থেকে শুনেছি বা কিছুটা ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করেছি, যখন ওনারা তার মধ্যে কয়েকজন শুরুর দিকে ব্রিসবেনে আসেন 90-এর দশকে, বাংলাদেশি যে হিন্দুদের কালচারটা ঠিক ওরকমভাবে এখানে ওতপ্রোতভাবে অতটা ছিল না বা হত পালিত হতো না। তো সবাই স্বাভাবিক কলকাতার কিছু বিষয় ছিল, কলকাতার কিছু পুজো হতো, ওই জিনিসগুলোর সাথে ওনারা বেশ কিছুটা সময় পার করেছেন। তারপর রিয়েলাইজ করলেন অবশ্যই বাংলাদেশের, আমরা তো আফটারঅল বাংলাদেশি, বাংলাদেশি কালচারটাই তো আমরা চাইবো, তাই না? তো ওই জায়গাটা থেকে অবশ্যই বাংলাদেশি কালচার এবং ধর্মীয় যে পথচলা দুটোকে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকে সেখানে যাত্রা শুরু। যাত্রাটা সহজ ছিল না, আমি একটু ছোট করে বলতে চাই যে ফার্স্ট ফাউন্ডিং মেম্বার যারা ছিলেন তাদের মধ্যে যে ফার্স্ট ফাউন্ডিং যে কমিটিটা ছিল বিপিসিএস যখন 2006 সালে প্রতিষ্ঠিত হয়, তখন যারা দায়িত্ব নিয়েছিলেন, প্রফেসর তপন সাহা ওয়াজ আ ফাউন্ডিং প্রেসিডেন্ট অফ দ্য বিপিসিএস, ডক্টর জওহরলাল সাহা উনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট তৎকালীন 2006 কমিটির, ডক্টর দেবদাস গুহ উনি ছিলেন জেনারেল সেক্রেটারি তৎকালীন সেই কমিটির, ডক্টর কল্যাণ পণ্ডিত দাদা আমাদের মাঝে বেছে নেই, আমাদের মাঝে নেই, আজ থেকে 1 বছর আগে আনফরচুনেটলি উনি আমাদেরকে ছেলে চলে গিয়েছেন। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল মেম্বার বো টু দিস পার্সন, যে ওনার কন্ট্রিবিউশনস, ওনার জেনারেসিটি, ইটস বিয়ন্ড ইমাজিনেশনস। এখনকার
0: আমাদের প্রত্যেকটা কমিউনিটিতে এরকম কিছু মানুষ থাকে আসলে, কেন জানি তার সেই মানুষের প্রতি সবারই একটা শ্রদ্ধাবোধ থাকে এবং তার মানে এইটা আসলে তৈরি হয় তার কর্ম দিয়েই আসলে।
1: অবশ্যই অবশ্যই। তো ডক্টর কল্যাণ পণ্ডিত উনি ছিলেন ট্রেজারার, এরপর হচ্ছে আমাদের মিতালী চক্রবর্তী উনি ছিলেন কালচারাল সেক্রেটারি। তো এই এই যে যাত্রাটা শুরু হলো এটা কিন্তু এখানে থেমে থাকেনি, অনেক চড়াই উৎরাই বিভিন্ন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে তো বিপিসিএস চলেছে। তো 20 বছরের যে টেনিওর, আমরা এখানে প্রায় 12-13 জনের মতো লিডারশিপ পেয়েছি, অফকোর্স সাপোর্টেড বাই ডিফারেন্ট মেম্বার্স, ডিফারেন্ট কমিটি মেম্বার্স। তো আমি আরেকটু অ্যাকনোলেজমেন্ট প্রিসাইসলি দিতে চাই যে 12 জন লিডারশিপ ওনারা ছিলেন। অফকোর্স আমি একটু আগেই বললাম আমাদের ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলেন প্রফেসর তপন কুমার সাহা, এর পরবর্তীকালে যেনারা লিডারশিপের দায়িত্বে বিপিসিএসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন বা ওনারশিপ নিয়েছেন, সেটা হচ্ছে ডক্টর সুকান্ত সাহা, ডক্টর জওহরলাল সাহা, প্রফেসর তপন সরকার, ডক্টর গোপাল কৃষ্ণ বোস, ডক্টর পরিতম দত্ত, ডক্টর দেবদাস গুহ, ডক্টর দেবপ্রসাদ বৈরাগী, সঞ্জয় পল, ডক্টর চম্পক চক্রবর্তী, বিকাশ শিকদার এবং হেমেন্দ্রনাথ মল্লিক। তো ইনাদের লিডারশিপ, অফকোর্স তখনকার সময়েও বিভিন্নজন জেনারেল সেক্রেটারি ছিলেন, কালচারাল সেক্রেটারি ছিলেন, ট্রেজারার ছিলেন। বিপিসিএস সাধারণত ইন প্রিন্সিপাল ফাংশন করে 5 জন কমিটি মেম্বার দিয়ে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, কালচারাল সেক্রেটারি এবং ট্রেজারার। এই যে বিপিসিএসের জার্নি 2006 থেকে এই ক্যাপেবল হ্যান্ডসের মধ্যে দিয়ে একটা পর্যায়ে আজকে এসে পৌঁছেছে, বিপিসিএসের তখনকার যে মেম্বার ছিলেন বা ফ্যামিলি পর্যায়ে যে মেম্বারশিপ ছিলেন, আমি যতটুকু শুনেছি 30 জনের মেম্বারশিপ দিয়ে যাত্রা শুরু, আজ ফ্যামিলি পর্যায়ে অলমোস্ট 130 or 120 around, যদি হেড কাউন্টস বলি আমি, সেক্ষেত্রে 350 জনের উপর সদস্য আছেন অ্যাজ এ ফুল টাইম মেম্বার। আর বিপিসিএস এই যে মেম্বারশিপ পর্যায়টা থেকে দুইভাবে ফাংশনস করে, ফুল মেম্বার, অ্যাসোসিয়েট মেম্বার, যারা স্টুডেন্ট পর্যায়ে আছেন, অবশ্যই মেম্বারশিপের একটা ফিস বার্ডেন, বিভিন্ন কনস্টিটিউশনাল প্র্যাকটিসেস আছে, তো স্টুডেন্ট পর্যায় থেকেও আমরা তাদেরকে অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে ক্যাটাগরাইজ করার সুবিধাটা দিয়ে থাকি, যেখানে হয়তো অনেকটা সাবস্ক্রিপশনস বা অনেকটা ফির ক্ষেত্রে অনেক রিল্যাক্সেশন থাকে, যেটাতে ওনারা এনকারেজ ফিল এনকারেজ করে। তো এই এই যে চড়াই উতরায় পেরিয়ে বিপিসিএস এর কাজ শুধু শুধু পূজা এবং কালচার আমাদের নিজেদের কালচারের মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা কিন্তু মাল্টি কালচারাল পর্যায়ে অনেক কাজ করেছি, যে আমরা উইন্টার ক্লোথস ড্রাইভ করেছি, আমরা কোভিডের সময় যে একটা বিশাল প্যান্ডামিক গেল সেখানে সেখানে জায়গা থেকে মেন্টাল হেলথ নিয়ে এবং বিভিন্ন জায়গায় সাপোর্ট নিয়ে আমরা কাজ করেছি, 2021 সালে যে বন্যা দুর্গত ব্যবস্থা ছিল সেটা নিয়ে আমরা কাজ করেছি, রিসেন্টলি আমাদের যে নেপাল ভিকটিমস সেইটার যে ডোনেশন নিয়ে আমরা ফান্ড রেজিংয়ের জন্য কাজ করেছি, ব্লাড ডোনেশন নিয়ে অতীতে আমরা কাজ করেছি। তো অনেক কালচারালি দেখতে গেলে আমরা ওতপ্রোতভাবে অস্ট্রেলিয়া যে বাংলাদেশ যে একটা মিক্স আমাদের নিউ জেনারেশনদেরকে সেখানে ব্ল্যান্ড করার জন্য বা যা বা যারা বাংলাদেশ থেকে এসেছে, নতুন যারা এসেছে বা আমরা যারা এক্সিস্টিং সেট আপের মধ্যে দিয়ে একটা সময় পার করেছি, তো সব কিছু মিলিয়ে নট জাস্ট নেসেসারি ইউ আর প্রমোটিং দ্য বাংলাদেশি হিন্দু কালচার্স, ইউ আর অলসো ট্রাইং টু ব্রিং দ্য অস্ট্রেলিয়ান কালচার্স ফিড ইন টু দ্য বেঙ্গলি কালচার্স, হাউ ডাজ ইট ওয়ার্ক। তো এই জায়গাটা থেকে বলবো, আমি গত বছর একটা কথা বলেছিলাম আজকের ঠিক এই দিনটাতে শোতে এসে, যে আমরা আপনি একটু আগে বলেছিলেন আমরা ছেলের বাচ্চাদের জন্য কি করছি, তো সেই বাচ্চাদের মধ্যেও অনেক ক্যাটাগরি আছে, এখন বড় বাচ্চাও অনেকে হয়ে গেছে, ইয়াঙ্গার জেনারেশন হয়ে গেছে, তো আমরা কোক স্টুডিও বলবো না, কোক স্টুডিওর আদলে আমরা আসলে বিপিসিএস স্টুডিও চালু করেছিলাম, যেটার যেটার মেইন উদ্দেশ্য ছিল আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন আছেন তারা একটা প্রোগ্রাম ড্রাইভ করবে, বিভিন্ন মাল্টিকালচারাল বিষয়গুলো, তাদের বেড়ে ওঠা, তাদের চ্যালেঞ্জটা এখানে আমরা শুনবো। তো ওই জিনিসটা নিয়ে আমরা 4-5-6 এপিসোড নিয়ে কাজ করেছি, অলরেডি করেছি, এবং ইটস ইন অ্যাকচুয়ালি প্রোগ্রেস।
0: ইউটিউবে দেখা যাবে?
1: হ্যাঁ, ইউটিউবে, হ্যাঁ দেখা যাবে, ইউটিউবে দেখা যাবে, আমি আমি আমাকে শিওর হতে হবে।
0: আচ্ছা, ওদের যদি কোনো প্রোডাকশন থাকে আমরা তাহলে সেটা ইচ্ছাগুলো প্লেও করতে পারি কিছু সেদিকে। আচ্ছা, আমরা একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে পুজো নিয়ে আপনাদের এত প্রস্তুতি, খুবই বোকা বোকা টাইপের প্রশ্ন কিন্তু তারপর আমি এটা করতে চাই, এই যে প্রতিমা, আপনারা যেহেতু বাংলাদেশ বা ইন্ডিয়াতে যেটা হয় যে প্রতিমার কারিগরি থাকে আলাদা, এবং কিন্তু এই অস্ট্রেলিয়াতে তো নেই, তাহলে এই প্রতিমা আপনারা কিভাবে নিয়ে আসলেন, কিংবা এটা এখানেই তৈরি করা নাকি প্রথমে আজ থেকে 20 বছর আগে কিভাবে আসলো তাহলে আপনাদের মানে পূজাটা শুরু হয়? আসলে
1: খুব সুন্দর একটা প্রশ্ন, প্রতিমা বিষয়টা এখানে সবচাইতে আমি বলবো মোস্ট চ্যালেঞ্জিং, কারণ পূজার তো আসলে আমরা প্রতিমা ঠিক ওভাবে মূর্তি বা প্রতিমা ওই পূজাটা তো করি না, আমরা আসলে একটা শক্তিকে একটা এনার্জিকে পূজা করি, তো প্রতিমা হচ্ছে ওটা সিম্বলিক ভিউ, যে আমরা অ্যাজ এ হিউম্যান হিসেবে আমরা যদি কোনো কিছুকে প্রতিকৃতি দিতে হয়, মনঃসংযোগ বা প্রেয়ারের যে প্রতিকৃতিটা আনতে হয়, ওইটা একটা সিম্বলিক ভিউ হিসেবে, একটা শক্তির ভিউ হিসেবে ইয়ে করে। প্রথমবার যখন বিপিসিএস ইয়ে হয় ওইবার আমাদের সেই প্রতিমা পুজো করার সুযোগটা ছিল না।
0: আচ্ছা, আমাদের কিভাবে ছিল সেটা একটু আমি সেক্রেটারি জেনারেলের কাছে শুনতে চাই।
2: প্রথম দিকে হচ্ছে যেহেতু প্রতিমা আসলে খুবই এক্সপেন্সিভ, কস্টলি, প্রথম কথা হচ্ছে এটা নিয়ে আসতে হয়, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট করে এখানে আনাটা অতটা সহজ না, সো সেক্ষেত্রে শুরুর দিকে হচ্ছে পূজাটা হতো শুধুমাত্র হচ্ছে মায়ের ছবি দিয়ে
0: ক্যানভাসের সামনে,
2: হ্যাঁ অনেকটা হচ্ছে, হ্যাঁ ওই রকম টাইপের হচ্ছে ঘট পূজা হতো এবং হচ্ছে ছবি দিয়ে। পরবর্তীতে যখন হচ্ছে বিপিসিএস এর মেম্বার সংখ্যা বাড়লো এবং সবাই চিন্তা করলো হচ্ছে ঠিক সেই আমেজটা পাওয়া যাচ্ছে না, মানে আমরা যেটা বাংলাদেশে অভ্যস্ত, যেটা ছোটবেলা থেকে আমরা কি করতাম, দল বেঁধে হচ্ছে প্রতিমা দেখতে যেতাম, প্রতিমা দেখার একটা আলাদা মজা, তো মানে মায়ের হচ্ছে ওই অবয়বটা যদি যখন দেখা যায় না, তখন হচ্ছে একটু আমাদের রিলেট হতে একটু সময় লাগে, কানেক্ট হতে দূরত্ব তৈরি হয় যখন আমরা এরকম কিছু একটা দেখি এবং আমরা ঠিক একইভাবে কাজটা করতে পারি যেটা আমরা অনেক দিন ধরে ছোটবেলা থেকে করে আসছি, তখন হচ্ছে নিজের মধ্যে একটা আলাদা ফিলিংস তৈরি হয় এবং আমরা খুবই ক্লোজলি কানেক্ট হতে পারি। তো হচ্ছে এরপরে হচ্ছে যখন আমাদের মেম্বার সংখ্যা বাড়লো এবং হচ্ছে আমরা এফোর্ড করতে পারলাম, তখন হচ্ছে আমরা সম্ভবত যদি এটা কলকাতা থেকে না আমরা প্রথম প্রতিমাটা নিয়ে আসি।
1: হ্যাঁ, আমরা মনে হয় প্রথম বছর ক্যানভাস বা একটা বড় ছবির সামনে পুজোটা করেছিলাম, দ্বিতীয়বার আমরা কলকাতা থেকে প্রতিমা নিয়ে আসি। প্রতিমা প্রতি বছরই বিসর্জন দেওয়া হয় না, আমরা বলি মানসিক বিসর্জন দর্পণের সামনে দেওয়া হয়, যেহেতু প্রতিমা প্রতি বছর আনা যায় না, কলকাতা থেকে নিয়ে আসা হয়, সেই প্রতিমাটা খুব সম্ভবত দুই তিনজন, ওই যে আমি তাদের নাম বললাম, ওনাদের মধ্য থেকে দুই তিনজনের বাসায় ওলট পালট করে প্রতিমাটা রাখা হতো। সেই প্রতিমাটা দিয়ে বেশ অনেকটা বছর চলে গিয়েছে, প্রায় 10-12 বছর চলে গিয়েছে। আমরা সম্ভবত 2013 কি 2014 দিকে সেই প্রতিমাটা আবার নতুন করে আনিয়ে নেওয়া হয়, যেটা দিয়ে আমরা এখনও পুজোটা চলছে। তো এই এই এই প্রতিমাটা বেশ কিছুদিন একটা স্টোরেজ, আমাদের একজন দাদা আছেন, সুশেন দা আছেন, ওনার স্টোরেজে ছিল। এখন গত বছর সেটা আমরা প্রপার ইনভেন্টরি স্টোরেজে সেটাকে মুভ করেছি, যে মোর প্রিজার্ভিংয়ের জন্য।
0: আচ্ছা, তপন সরকার, ডক্টর তপন সরকার, উনি মানে খুলনার মানুষ, মানে গ্রিফিথ ইউনিভার্সিটি প্রফেসর কি উনি?
1: হ্যাঁ, উনি গ্রিফিথ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখন মনে হয় উনি ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ডের প্রফেসর। হ্যাঁ,
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আবার একটা গানে যাই, গান শুনবো। পুজো মানেই তো আসলে পূজা মণ্ডপে সবসময় গান বাজে, সন্ধ্যা হলে বা নির্দিষ্ট সময়ে তো আপনাদের আবার ওই যে ঢাকও বাজে আর কি। সো একটু গান গান না হলে বা পুজোর গান না হলে কেন জানি আসলে বিষয়গুলো একেবারেই মানে না। সো চলেন আমরা এই মুহূর্তে একটা গান শুনবো ঢাকের তালে, এবং এই গানটার পর আবার ফিরছি আমরা। আপনি শুনছেন ফর এভরি বাংলা অনুষ্ঠান, আপনাদের সবার সাথে আছে আমি হাসান তানভি। শুনতে থাকুন ফর এভরি রেডিও।

0: শুনছেন 4AB রেডিও 98.1 FM-এ। আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বাংলা অনুষ্ঠানে। আপনাদের সবার সাথে আছে আমি হাসান তানভীর। আমরা কথা বলছিলাম আসছে শারদীয় দুর্গ উৎসব, এবং আমাদের সাথে আছেন BPCS এর তিনজন সদস্য আছেন, প্রেসিডেন্ট আছেন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল আছেন, এবং সেই সাথে ফার্স্ট লেডি আছেন। আমরা কথা বলছিলাম যে এই পুজোতে প্রতিমা তারা কীভাবে নিয়ে আসলেন, কীভাবে শুরু করেছিলেন। শুরুর যাত্রাটা ছিল একেবারেই ছবির সামনে পুজো করা, কিন্তু সেটার মানে চড়াই উতরায় পার করে এখন তারা প্রতিমার সামনে পুজো করেন। এবং সব থেকে যেটা আমি জানতাম না সেটা হচ্ছে বিসর্জন দেওয়ার ব্যাপারে, কারণ বিসর্জন আসলে আমরা বাংলাদেশে বা ইন্ডিয়াতে যেভাবে দেখি যে সত্যি সত্যি নদীতে বিসর্জন দেওয়া হয়, মা চলে যায় পরের বছর আসবে জন্য, কিন্তু সেখানে প্রতিমা রেখে দেওয়া হয়, কিন্তু আপনারা আসলে যেটা করেন সেটা হচ্ছে অন্তর থেকে বিদায় দেওয়া ব্যাপারটা আসলে এইরকমই আর কি, সেটাই শুনছিলাম। এবার একটু শুনতে চাই যে এই বাচ্চাদের জন্য আপনাদের অনেক ভালো ভালো ইভেন্ট আছে, তো আমরা যারা আসলে সাধারণ মানুষ আমাদের জন্য কী আছে, আমরা কীভাবে মানে মানে কখন যাব, কী কী জিনিস আমাদের জন্য আপনারা আসলে রেখেছেন?
1: পুজো তো আসলে তিন দিনের, আড্ডা, গল্প, স্পিরিচুয়াল প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, খাওয়া দাওয়া, ভোপেট সব কিছু। বাট গেস্টের জন্য যেটা আমরা পার্টিকুলারলি করি সেটা হচ্ছে অফকোর্স কালচারাল প্রোগ্রাম একটা বিশাল গুরুত্ব বহন করে। BPCS ট্রেডিশনালি কালচারাল প্রোগ্রামটা খুব ধারণ করে এসেছে, তো এই সেই প্রতিবারের মতো এবছরও থাকছে কিছু চমকপ্রদ কিছু আয়োজন। মানে অবশ্যই এটার ক্ষেত্রে আমার টিম, স্পেশালি আমার সহধর্মিনী, এটার পিছনে অনেক কাজ করেছেন গত পাঁচ ছয় মাস ধরে। তো আমি একটু একটা ওকেই বলতে বলবো যে এইবারের পুজোটা আমরা ইনোগ্রেট করছি অকাল বোধন দিয়ে। এখন অকাল বোধনের মাহাত্মটা কি ও নিজেই বলো।
2: আমাদের দুর্গাপুজোর আমেজটা শুরু হয় আসলে মহালয়া থেকে। তো দুর্গাপুজো মানে যারা ইন্ডিয়ার এক সাইডে মানে বলে ওরা নর্থ সাইড বা সাউথ সাইড ওরা বলে দশেরা, মানে দশ দিন ধরে পূজাটা সেলিব্রেট করে, মেইনলি শুরু হয় মহালয়া থেকে। তো মহালয়ার আচ্ছা পুজোর ব্যাপারটা, অকাল বোধনের কথাটা যেহেতু এসছে আমি বলছি একটু। আমাদের মেইনলি হিন্দু পুরাণ মতে আমাদের দুর্গাপুজোটা হয় আসলে বসন্তকালে। তো বসন্তকালে যে দুর্গাপুজোটা হয় সেটা বাসন্তী পূজা বলি আমরা। কিন্তু এখন আমাদের বাঙালিদের, বাঙালি হিন্দুদের জন্য যেটা প্রধান উৎসব সেটা হলো শরৎকালে দুর্গাপুজো, এবং এটাকে অকাল বোধনও বলা হয়। এটার কারণ হচ্ছে আমরা রামায়ণের যে রামচরিত্র ছিলেন উনি রাবণকে বধ করার জন্য শরৎকালে মাকে আহ্বান জানিয়েছিলেন, মানে একটা বর পাওয়ার জন্য মার থেকে। তো শরৎকালটা মেইনলি তো বসন্তকালে হয়, কিন্তু শরৎকালে এই যে আহ্বান জানিয়েছিল মাকে, মার থেকে বর নিয়েছিলেন, সেই জন্য এটাকে আমরা এখন মানে আমরা বলি অকাল বোধন। তো আমাদের কালচারাল প্রোগ্রামে আমাদের ফার্স্ট যে প্রোগ্রামটা হবে সেটা হচ্ছে হ্যাঁ ইনোগ্রেশন সং দিয়ে একটা কোরাস সং, সেটা হচ্ছে আমরা অকাল বোধন দিয়ে শুরু করবো আর কি এবার।
1: আমি একটু যোগ করে নেই, এই অকাল বোধনটার রিহার্সাল গত চার মাস ধরে চলছে, প্রায় 22 জন পার্টিসিপেন্ট এই অকাল বোধনে, এবং এটা হচ্ছে ইনাগুরেশন। অফকোর্স এরপরে আমাদের বেশ কিছু VIP আসছেন। এবার আমাদের অনারেবল স্পিকার মিল্টন ডিক আসছেন আমাদের প্রোগ্রামে, কুইন্সল্যান্ড প্রিমিয়ার এবং মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স মিনিস্টার ফিওনা সিমসন, এবং কুইন্সল্যান্ড মিনিয়ার ডেভিড ক্রিসেফুলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে হারমান ওয়েস্টার, যে অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার অফ মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স, উনি আসছেন। এলএনপির সেনেটর পল স্কার আসছেন, অনারেবল এমপি, এবং ফেডারেল মেম্বার অফ ব্লেয়ার শেন নিউম্যান উনি আসছেন, গ্রিনের এমপি মারওয়ান। সো এই বছর যে 20 বছরের যে সিগনিফিকেন্স আমাদের যে গভর্নমেন্ট পর্যায় থেকে সারা, সেটাও অনেকটা VIP রিসেপশনের মধ্যে দিয়ে হয়তো আমরা বুঝবো। এর বাইরে অবশ্যই বাচ্চাদের জন্য অনেকগুলো পারফরমেন্স, কালচারালি মোটিভেটেড অনেকগুলো, যেখানে আমরা বেঙ্গলি হেরিটেজের যে একটা প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা সামনে নিয়ে আসার জন্য বাচ্চাদের মধ্যে দিয়ে কিছু প্রেজেন্টেশনের ব্যবস্থা রয়েছে। এরপরে এইবার প্রথমবারের মতো আমরা নৃত্য নাটিকা, আমি বলবো একটা
0: গীতিনাট্য,
1: না গীতিনাট্য না, এটা একটা স্বল্পদৈর্ঘ্য পূর্ণ চলচ্চিত্র আমরা বলছি, প্রায় 20-25 জনের মতো পার্টিসিপেন্ট ওটাতে রয়েছেন। এটার রিহার্সাল এবং এটার স্ক্রিপ্ট, কনসেপ্ট, ডাবিং সব কিছুর পিছনে আমি বলবো আমার সহধর্মীর বিশাল একটা অবদান রয়েছেন। অবশ্যই এখানে আমাদের জেনারেল সেক্রেটারির ওয়াইফ হ্যাপি বৌদি এবং আরও একজন আছেন সুদেশনা বৌদি এবং সমাপ্তি বৌদি, তিনজন ওনারা কোরিওগ্রাফি হিসেবে এটাতে পিছনে বেশ সময় দিয়েছেন। তো এটা একটা, আরও দুজন আছেন প্রমিতি বৌদি এবং মৌটুসী বৌদি, ওনারাও বেশ সময় দিয়েছেন বাচ্চাদের ইয়ে নিয়ে। তো এটা একটা একটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের মতো একটা প্রেজেন্টেশন, প্রায় 40 মিনিটের ড্রামা অন দ্য স্টেজ, মঞ্চনাটকও আমরা বলতে পারি, যেখানে থাকবে জোড়া সাকর কিছু না বলা কথা। আমি কিছুটা সারপ্রাইজ রেখে দিলাম,
0: সেটা গিয়ে দেখতে হবে আর কি। আচ্ছা, আমরা এখন একটা গান শুনবো, ছোট্ট একটা গান শুনে আবার ফিরছি, 2 মিনিটের গানটা শুনে আবার ফিরবো। সাথে থাকুন বাংলা রেডিওর সাথে।

0: গানের সাথে সাথে বলতে চাই, আসলেই পুজোর গন্ধ এসেছে, পুজো শুরু হয়ে গেছে এবং আমরাও সেই পুজোর আনন্দের সাথেই ভাসতে চাই। এবং তারই আয়োজন নিয়ে আমরা শুনছিলাম যে কী কী আয়োজন আছে, এবং আমার মনে হয় যে 18 তারিখে যে আপনাদের যে পুজোর আয়োজন হতে চলেছে সেখানে নিঃসন্দেহে যারা আসবেন তারা মুগ্ধ হয়ে সব কিছু উপভোগ করবেন আর কি। আমরা শেষে এসে যে কথাটা জানতে চাই, একবারে আমাদের হাতে সময় শেষ, এত বড় একটা আয়োজন, এর পিছনের মানুষগুলোর একটু মানে তাদের নামও শুনতে চাই, কারণ এটা আসলে হয়তো বা এই 3 জন বা 4 জনের এত বড় আয়োজন এইটা সম্ভব না। সো কিভাবে আসলে এটা পুরো সমন্বয়টা করছেন, বা চোখ বন্ধ করলে কার চেহারাগুলো ভেসে উঠছে তাদের একটু শুনতে চাই।
1: নাম বলতে গেলে তো আসলে অনেকের
0: বললেও সমস্যা না বললেও সমস্যা,
1: আমি যদি ইন প্রিন্সিপাল বলি দুটো পয়েন্টে বলবো। একটা পয়েন্টে হচ্ছে ইচ এন্ড এভরি সিঙ্গেল মেম্বার কন্ট্রিবিউটেড টু দিস কমিউনিটি, বিপিসিএস কখনোই এই পর্যায়ে আসতো না যদি প্রতিটা মেম্বারের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সাপোর্ট না থাকতো, অ্যাজ ইন পার্সন, ফাইন্যান্সিয়ালি বলুন বা নিজের শ্রম দিয়ে বলুন, যেভাবেই বলুন। তো মেম্বারদের সহযোগিতা তো অবশ্যই আছে। তারপর আমরা পুজো উপলক্ষে বেশ কিছু সাব কমিটি ফর্ম করেছি যেখানে সবাই নিরলসভাবে কাজ করেছে। তো সাব কমিটির নাম বলতে গেলে অবশ্যই আমাদের ডেকোরেশন সাব কমিটি রয়েছে, আমাদের হল ম্যানেজমেন্ট সাব কমিটি রয়েছে, আমাদের ফুড ম্যানেজমেন্ট সাব কমিটি রয়েছে, আমাদের পূজার শপিং সাব কমিটি রয়েছে, আর মোস্ট ইন্টারেস্টিং আমাদের পূজা কোঅর্ডিনেশন কমিটি রয়েছে যেখানে সব বৌদিরা এঙ্গেজড। সো একটা পরিবারের দাদারা যখন শপিং এ এঙ্গেজড, বৌদিরা বাড়িতে পূজার বিষয় আয়োজন নিয়ে, পূজার আয়োজন নিয়ে। তো এই যে পুজোর, আমরা তো কালচারাল প্রোগ্রামের কথা বললাম, পুজোর বিষয়টা, রিয়েল পুজোর বিষয়টা কিন্তু প্রতিদিন সকালে হয় যেখানে বৌদিদের কন্ট্রিবিউশনটা আনইম্যাজিনেবল। তো ওই জায়গাটা থেকে বলতে গেলে দে ডিজার্ভ অ্যাবসলিউট অ্যাপ্লস টু দিস লংজিভিটি অফ দিস কমিউনিটি। আর আরেকটা পার্টিকুলারলি আমি বলবো, BPCS এর যে স্পিরিট, যে ইউনিটি, যে কালচারাল ইউনিটি, দ্যাটস হোয়াটস মেক্স থিংস পসিবল ইজিয়ার, কারণ এভরিওয়ান অ্যাটাচ টু ইট।
0: আচ্ছা, এবং সবাই ওন করে,
1: সবাই ওন করে আমি যেটা বলবো। তো ওই যে একটু আগে বললাম 1900, তো আমি এখানে একজনের নাম প্রিসাইসলি বলতে চাই যে আমরা যে এই যে 1900 মেম্বারের যে খাবার দাবারের বিষয় 3 দিন ব্যাপী, এটা কিন্তু বেশ সহজ বিষয় নয়। প্রতি বছর আমাদের এটা নিয়ে বেশ স্ট্রাগল করতে হয়। তো আমাদের একজন দাদা আছেন শঙ্করদা বলি আমরা, উনি এটাতে বেশ সাপোর্টিভ। তো লাস্ট ইয়ারও উনি এটাতে সাপোর্টিভ ছিলেন, এই বছরও উনি বিভিন্ন পূজার পাশাপাশি। তো ওয়ার উই আর সেলিব্রেটিং পূজা, বিহাইন্ড দ্য সিন হি ইজ ওয়ার্কিং হার্ড টু ডেলিভার আস দ্য ফুড that the guests need, that the people need. So absolutely close to him.
0: বড় একটা কাজ কিন্তু আসলে।
1: বড় একটা কাজ। এটা এটা এটা হ্যাঁ আপনি বলতেই পারেন, এটা বিভিন্নভাবে মেজার করা আমার দৃষ্টিকোণ থেকে, অন্তত আমি হয়তো আনন্দদাও একই কথা বলবে বা মোটিশিও একই কথা বলবে, ওই জায়গাটা থেকে এই এই কন্ট্রিবিউশনটা আসলে মেজার করার মতো নয়।
0: যে আমরা একেবারে সময় শেষ পর্যায়ে চলে এসেছি আর কি, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে, আমি যাওয়ার আগে জাস্ট 3 জনের কাছ থেকে একটু একটু বিদায় আপনারা সবার কাছ থেকে নেবেন, এবং সেই সাথে শেষে যদি কিছু বলতে চান 30 সেকেন্ড করে।
2: আমি শুরু করছি। হ্যাঁ
0: জি।
2: আচ্ছা, আমরা দুর্গাপূজাকে বলি হচ্ছে সার্বজনীন দুর্গাপূজা। সো যার মানে হচ্ছে এখানে সবাই ইনক্লুডেড।
0: জি,
2: আমরা যে ইনক্লুসিভ সমাজের কথা বলি, এটা আসলে হচ্ছে আমাদের পূজায় হচ্ছে সেই সুযোগটা করে দেয় যেখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই হচ্ছে মিলিত হই, সবাই নিজেদের সুখগুলোকে ভাগ করে নিই, এবং হচ্ছে সবাই একসাথে হচ্ছে আমরা আনন্দ করি। তো যেটা বলবো হচ্ছে সবাইকে পূজার শুভেচ্ছা, আপনারা সবাই পুজোতে আসবেন, আমরা সবাই একসাথে হচ্ছে আনন্দ করব, একসাথে মজা করব, এবং হচ্ছে সুন্দর আগামীর জন্য মায়ের কাছে প্রার্থনা করব।
0: জি,
1: আমি আনন্দদার কথা ধরেই বলবো, আমরা একটা নিমন্ত্রণ পত্র লিখেছিলাম যেটা আমি নিজেই লিখেছিলাম, তো সেখান থেকে আমি একটা লাইন প্রিসাইসলি কোট করব। মা তো আমাদের সকলেরই মা, তাহার স্নেহ ছায়ায় কেহ বড় নহে, কেহ ছোট নহে, কেহ আপন নহে, কেহ পর নহে, আমরা সকলেই তার সন্তান। সুখ থাকুক, দুঃখ থাকুক, মান থাকুক, অভিমান থাকুক, সংসারের পথে এই সকলেই জীবনের অনুষঙ্গ, তবুও হৃদয়ের জানালাখানি এতখানি প্রসারিত করে রাখি যেন মায়ের চরণধুলি সেখানে আশ্রয় লাভ করতে পারে। সার্বজনীন দুর্গাপুজো, সবাইকে শুভকামনা, শারদীয় শুভেচ্ছা, পুজোয় দেখা হবে।
0: জি,
3: কিছুক্ষণ আগে জয় বলছিল যে 1900+ হেড কাউন্ট হয়েছে, তা আমি আসলে এটা হেড কাউন্ট হয়তো 1900 হয়েছে, কিন্তু আমার মানে আশা করছি সেটা 2500 ক্রস করবে। হ্যাঁ, কারণ আমরা অনেক গেস্টকে ইনভাইট করেছি, প্লাস মানে অনেকেই আসে আর কি, পুজোর কথা শুনেই চলে আসে। তো 2500 বা 3000 আমার টার্গেট, মানে এবার সবাই আসুক, সবাই মিলে পুজো করব। আর সবাইকে শারদীয় শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, মা দুর্গার আশীর্বাদ সবার জন্য।
0: জি, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা আসছেন আমাদের অনুষ্ঠানকে আজকে আরও বেশি প্রাণবন্ত করেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা এখন পর্যন্ত শুনছিলেন তাদেরকেও ধন্যবাদ। আমি শেষে একটা কথা বলবো যে এটা শুধু 2500 গিয়ে দাঁড়াবে না, আমি চাই এটা 10,000 হোক আসলে। হ্যাঁ, একটা সময় এটা 10,000 হবে। এটা যেহেতু শারদীয় দুর্গোৎসব, সার্বজনীন দুর্গোৎসব, এটা শুধু আপনাদের না, এই উৎসবটা আমাদের বাঙালি, আমাদের সকলের উৎসব। সেই উৎসবে আমরা সবাই মিলে আনন্দ করব, সবাই সবার পাশে থাকব, এই শুভ প্রত্যাশা জানিয়ে আজকে নতুন বিদায় নিচ্ছি আমি হাসান তানভীর। আগামী বুধবার আবারও রাত্রি 8টায় বাংলা অনুষ্ঠানে আপনাদের শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। শুভরাত্রি,
2: ধন্যবাদ।